0: আসনুক চাই চৌদি বংসু পনার চিংরম উ চুচুম্বির আই সাকু ওয়ালিং উনক খ্রিস্টান তাচুংগা কুদা আইনজ ইবা উনক নো আচিমদাকর চিংরম উ চিমিবা আসনুকি থং পানু আঙাদে
1: তং চিমিনব উনক চি খ্রিস্টান তাচুংখা কুদ আইন থান আসেন তনসা নোচি রবরান খ্রিস্টান আই খা তপু আসের তৎসু তমাঙ খ্রিস্টান থম কিবং তাচৌ নি আরুপ তসা আলি চাকো আনো ইরাক চি নিবো তকম তমাং তাচৌ তচং চা খা আসিব নপো তম আলি চাকো মেসরা খারিবো নিবো আনো তকম তিনচাং তচং চা মেদ মাখা আসি চাকো সাকা ইধম চি আনুকু শিয়া তচাকলানি তাচোব তাচোব টংয়াওছি ইসুই আসনোকং আশ ইসুই আশিবাজি মাদিদাবো তরসের থি টুকু মচরাসম নৌচি ইয়ামাই শিয়ংর ননুকি মেপা তানো চানো আমা মকমরা খুদাক ইয়ামলি মাইচ শিয়ংর লাই শিবা নো তানো আমা আচমা লোব তাকম তানালানো আলি ছ আনুকু শিয়া ইসুই সয়ুব সেলেন জন্থাং শিয়া আঙর আসনুকি মজুব চিনজামবাজে রবরংরা তকম তচি কচি আস কুদ খমজক ইবাজি আসনুকি তামা শিজাদে তকম তরা তকম তচি তমলং মেপর তমন নাজকা খ্রিস্টান আনুকু শিয়া

0: সমাজে একটা আবাদ দেশ বানাবলে পারিব। তাই ইটু কথাটো আহমেদাবাদ গুজরাটে আজি ফুজুর সানডে অন সাইকেল আর কমনওয়েলথ ডে লাগা অফসারে নজওয়ান খানকে এড্রেস করিয়াদে কইছে। ডক্টর মান্ডাভিয়া কইছে সাইকেল চলাদো পলিউশন লাগাবি হাল আছে, সাইকেল চলা বড়া ফিউল বি বাঁচায়,
1: बचत भी हो सकती है। इसलिए संडे ऑन साइकिल के द्वारा देश और गुजरात को संदेश देना चाहता हूँ कि हम हमेशा संडे साइकिलिंग करके अपने स्वयं को फिट रखें। अपने कामकाज के स्थान दूर न हो तो हम साइकिल का उपयोग करें, साइकिल को जीवन में अपनाएं और फिट इंडिया मूवमेंट को आगे बढ़ाएं।
0: यूनियन मिनिस्टर সব নাগরিককে ফিটনেস আর স্বাস্থ্য জীবন থাকিলে ধ্যান দিব নিমতে মাতি দিছে। তাই কইছে আমি খান লাগা সদায় জীবনতে সাইকেল চলা আদত করিয়াবরা খাতা দূরি নিমতে হইলিবি আমি খান স্বাস্থ্য আর বেশি টিকাও ভারত হবলে যোগদান দিব। চাকসাং স্টুডেন্টস ইউনিয়ন সিএসইউ বরা ন্যাশনাল হাইওয়ে 29 টু লেন প্যাকেজ টু কহিমা টু জেসামি রোড বানাবলে লাগা আস্তে বিকাশ আর ইনকম্পিটেন্সতে মজবুত খিলাফ করিয়া জানাইছে। প্রজেক্টটো ন্যাশনাল হাইওয়েজ আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড NHIDCL আর EPC কন্ট্রাক্টর রত্না ইনফ্রা প্রজেক্টস প্রাইভেট লিমিটেড পরা লওয়া লাগা আছে। ইউনিয়ন লাগা হিসাবতে NHIDCL আর MS রত্না মাজতে এগ্রিমেন্ট করিয়াদে প্রজেক্টটো রাখি দিয়া কন্ট্রাক্ট সময় ভিতরে খতম করব লাগে, যুন্ত ইটু সাল জানুয়ারি 6 তারিখতে শেষ হয়েছে। ইউনিয়ন কইছে তাইখান ইটু মামলাটো সদায় কই থাকছে আর দেরি হওয়া ওপরে বেশি অফসারে ডেমোক্রেটিক পাবলিক প্রটেস্ট বি অর্গানাইজ করছে, কিন্তু কোম্পানি বড়া ভরসা দিলাদো ইকু পজিটিভ আউটকাম ওলা নাই। CSU কইছে প্রজেক্টটো সময়ে খতম নকরিয়া নিমতে তাইখান লাগা ডেমোক্রেটিক মুভমেন্টটো জারি রাখিব, তাদের কোয়ালিটি কাম আর রেগুলার মেইনটেনেন্সতে তো রাস্তা শেষ নকরিয়াতক সাব। ফর্মার চিফ মিনিষ্টার অফ নাগল্যান্ড আর ফর্মার প্রেসিডেন্ট অফ নাগা পিপলস ফ্রন্ট NPF ডক্টর সরোজিল এলেজিটস লাগা মাইকী খতিয় এলেজিটসটো আজি ফুজুর আপোলো ইন্টারন্যাশনাল হসপিটাল খ্রিস্টান বস্তি গুহাটী বড়া মরি যাইছে। মিসেস লেজিটসটো 87 বছর থাকিছে, সেন্ড অফ সার্ভিসটো আজি সাম দে গুহাটীতে হসপিটাল প্রেমিসিসতে লৈছে, ফিউনারেল সার্ভিসেসটো অহাকালি লবলে আছে। মিসেস লেজিটসু মরি যাওয়াদো মনদুক জানাই কিনা চিফ মিনিষ্টার নিফিউরিও কৈছে তাই লাগা নরম স্বভাব মরম মন আর তাই লাগা অসর থাকিয়া সব লগতে মরম ভাগ করিয়া বড়া গিনতি করব নয়া জীবন ছুঁই দিছে আর বেশি মেমরিজ পিছে ছাড়ি দিছে। তাই লাগা কন্ডোলেন্স মেসেজতে নাগা পিপলস ফ্রন্ট কৈছে মিসেস লেজিটসু গ্রেস হিউমিলিটি আর চুপচাপ তাকত থাকিয়া মাইকি থাকিছে। তাই লাগা কন্ডোলেন্স মেসেজতে ডেপুটি চিফ মিনিষ্টার ইয়ান্তং পাতন কৈছে মিসেস লেজিটসু লাগা ওয়ার্মথ মানুগে মরম আর তাকতো যুন লাগা জীবন ছুঁইছে ইটু খান বেশি ইয়াত থাকিব। ডক্টর সরোজিলেগে তাই লাগা মাইকী মরিয়া নিমতে কন্ডোলেন্স জানাই কিনা ডেপুটি চিফ মিনিষ্টার TR জেলেং কৈছে মিসেস লেজিটসু তাই লাগা ফ্যামিলি লাগা তাকত খাম্বা থাকিছে আর যুন খান তাইকে জানিবলে ভাল মৌকা পাইছে তাইখান লাগা জীবন ছুঁইছে। মেম্বার অফ পার্লিয়ামেন্ট রাজ্যসভা এস ফাংনন কন্যাকপাড়া খতিয় লেজিছে মরিয়া ওপরে মনদুক জানাইছে আর তাইকে একটা আমা লাগা ফিগার যুন গিনতি করব নয়া মানুষকে মরম করিয়া কৈছে আর ডক্টর সরোজিলে লাগা পুরা জীবনতে তাকত লাগা খাম্বা হয়ে কিনা মদত দিয়া কৈছে। আর দুসরা অর্গেনাইজেশনস যেনেকা উরা একাডেমি আর ওয়েস্টার্ন চাকেসাং হহ খান বি খতিয় লেজিছে মরিয়া ওপরে মনদুক জানাইছে। আকাশবাণী কহিমা বড়া আপনি খান লগতে খবর আনি দিয়া আছে। তাজা খবর শুনিব কারণে আমি খান লাগা এক্স হ্যান্ডেলস AIR নিউজ এলার্টস আর AIR আন্ডারস্কোর কহিমাতে ফলো করবি। আপনি খান বড়া ইটু খবর নিউজ অন এয়ার এপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ পড়াবি শুনিবলে পারিব। ওয়েলকাম ব্যাক, আপনি খান সাম লাগা খবর শুনি আছে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিষ্টার ডক্টর এস জয়শঙ্কর আর US সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওদো আজি নাই দিল্লিতে বেশি কথাতে বাতচিত করেছে। দুইজন লিডার্স বি ভারত US স্ট্র্যাটেজিক পার্টনারশিপ লাগা তাকতকে রিএফার্ম করেছে আর কর্পোরেশন লাগা দরকার এরিয়াসকে আউটলাইন করেছে। তাদের ট্রেড এনার্জি মোবিলিটি আর রিজনাল সিকিউরিটিকে মিলাই কিনা আছে। ডেলিগেশন লেভেল কথা পাত্রা পিছেদে প্রেস কনফারেন্সকে এড্রেস করে কিনা ডক্টর এস জয়শঙ্কর পারা জলদি ট্রেড এগ্রিমেন্ট শেষ লাগা দরকারকে কৈছে। এনার্জি ট্রেড ডাঙর কুড়িয়াকে স্বাগত করেছে আর ভারত লাগা এনার্জি সিকিউরিটি নিমতে কিসিম কিসিম এনার্জি সাপ্লাইস লাগা দরকার দে জোর দি কিনা কৈছে।
2: Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
0: US Secretary of State Marco Rubio bra mazbuti bra partnership